শ্রোতাবন্ধু, বয়স্ক ব্যক্তিমানঙ্কর জ্ঞান, অভিজ্ঞতা ও দিগদর্শন দ্বারা গোটিয়ে সুস্থ সমাজ গঠন সম্ভব হয়ে থাকে। তবে সেমানঙ্কু সম্মান জনাইবা সহ এক সুস্থ ও নিরাময় জীবনযাপন করিবা পাই সহযোগ করিবা আমার কর্তব্য। তবে এই কেতোটি কথা প্রতি বিশেষ ভাবরে ধ্যান দেবাকু হেব। বার্ধক্যকু বোঝ বলে ভাবন্তু নাহি, বাকি থিবা সবু কাম সমাপ্ত করিবার অবসর বলে ভাবন্তু। খাদ্য পানীয় সীমিত সন্তুলিত ও সুষম করন্তু। নিশা সেবন ঠারু নিবৃত রুহন্তু। পছন্দ মুতাবক কিছু ব্যায়াম শারীরিক শ্রম প্রতিদিন করন্তু। মনকু খুশি রাখিবাকু পড়াপড়ি লেখালেখি সহ পরিবার ও সাংগসাথীঙ্ক সহ ফোনরে সম্পর্ক বজায় রাখন্তু। প্রার্থনা করিবা সহ ভজন জনন আদি শুনন্তু। নিয়মিত ব্যবধানরে স্বাস্থ্য পরীক্ষা করন্তু ও আবশ্যক হলে ঔষধ সেবন করন্তু। রাতি অনিদ্রা রুহন্তু নাহিঁ, নিদ নহলে মধ্য মনকু নিশ্চিন্ত রাখি 5-6 ঘন্টা বিশ্রাম নিয়ন্তু।

0: প্রিয় শ্রোতা বন্ধু, জীবনর পথ কেবে সরল নুহে, কেবে ঝড় আসে তো কেবে মাড়ি আসি থাকে নিরাশার ঘন অন্ধার। হলে মনে রাখতু, অন্ধকার যেতে গভীর হলে বি প্রভাতর আলোককে কেবে রোকি পারে না। অর্থাৎ মানুষের প্রকৃত শক্তি পরিস্থিতি নুহে, বরং সেই পরিস্থিতি জিতিবার ইচ্ছা শক্তি রই থাকে। আত্যেক ছোট পদক্ষেপ হি বড় সফলতার যাত্রার আরম্ভ করে থাকে। তেণু আসন্তু, নিরাশকু পছরে পকাই নূয়া স্বপ্ন ও নূয়া আশা সহ আগকু বড়িবার সংকল্প নেই আরম্ভ করিবা এ সপ্তাহর সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। কার্যক্রম প্রযোজনা সন্তোষ পিং, তথ্য সংগ্রহ ও সম্পাদনা শুভেন্দ্র কুমার সাহু, এবং উপস্থাপনারে মু বিরূপাক্ষ প্রধান। 1936 মসিহারে স্থাপিত অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী ইয়া ভিতরে নবেবর্ষরে পদার্পণ করেছি। বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্রে অভিভূত আকাশবাণী তা প্রতিষ্ঠা দিনরু সূচনা, শিক্ষা এবং মনোরঞ্জন পাই প্রতিটি ভারতীয়ঙ্ক মনরে এক ছাপা ছাড়ি পারিছি। আজি পরিবর্তিত সময়রে তথা আধুনিক জ্ঞানকৌশল যুগরে মধ্যে আকাশবাণী সমস্তঙ্ক পাই এক ভরসাযোগ্য মাধ্যম ভাবে পরিচিত। আউ সেই নবেবর্ষর গৌরবময় যাত্রাকু স্মরণীয় করিয়া পাই আকাশবাণী পালন করিছি নবেবর্ষ পূর্তি উৎসব। এই ক্রমরে আকাশবাণী সম্বলপুর পক্ষরু মই মাস 12 তারিখ দিন সম্বলপুর তপস্বিনী প্রেক্ষাঠারে আয়োজন করা যাইথিলা কার্যক্রম নূয়া নবে। আকাশবাণী সম্বলপুর ভারপ্রাপ্ত কার্যক্রম মুখ্য সন্তোষ পিং এতে সভাপতিত্ব করে তাঙ্ক সম্ভাষণরে কইতিলে,
1: আজি আমা সমস্তঙ্ক পাই এক গৌরবর দিন। ভারতীয় জনজীবনর সহচর, সংস্কৃতির বাহক, শিক্ষা সূচনা এবং মনোরঞ্জনর বিশ্বসনীয় মাধ্যম আমার অতি প্রিয় আকাশবাণী তার নবেবর্ষ পূরণ করুছি। 1936 মসিহারু আরম্ভ হয়েছে এ অনুষ্ঠান কেবল প্রসারণর অনুষ্ঠান নুহে, এহা আমাদের ভারতবর্ষর স্পন্দন, লোকমানঙ্কর ভাবনা এবং ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতিবিম্ব। স্বাধীনতা থারু আরম্ভ করে দেশ গঠন পর্যন্ত, গ্রামীণ বিকাশ থারু আরম্ভ করে নূতন প্রযুক্তির পরিচয় পর্যন্ত প্রত্যেক পর্যায়ে আকাশবাণী সবুবেলে লোকঙ্ক পাখরে রহিছি। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করে ছোট পিলামানঙ্ক থারু আরম্ভ করে বয়স্কঙ্ক পর্যন্ত ভিন্ন ভিন্ন বর্গঙ্ক পাই বিভিন্ন ধরনের কার্যক্রম প্রস্তুত করে লোকমানঙ্কর প্রিয় ভাজন হয়ে পারিছি।
0: কার্যক্রমের অতিথি ভাবে কালজয়ী সম্বলপুরী গীত রঙ্গবতীর গীতিকার পদ্মশ্রী মিত্রভানু গন্তিয়া, কণ্ঠশিল্পী পদ্মশ্রী জিতেন্দ্র হরিপাল ও পদ্মশ্রী কৃষ্ণা পটেল, এবং আকাশবাণীর অভিযান্ত্রিক মুখ্য সন্তোষ প্রধান প্রমুখ যোগ দিয়েছিলে। পদ্মশ্রী মিত্রভানু গন্তিয়া তাঙ্ক অভিমত রখি নূয়া নবে কার্যক্রমকু আকাশবাণীর নূয়াখাই বলে অভিহিত করা সহিত সম্বলপুরী ভাষাকু প্রোৎসাহিত করিবারে আকাশবাণী সম্বলপুরর ভূমিকাকু বেশ প্রশংসা করে কইতিলে,
2: আজি গোটে কথা কইনি, যদি আকাশবাণী সম্বলপুর 1963 মসিহারে জনম নি নেই গীতা বেলে আজি আমি তিনটা পদ্মশ্রী নি পাইছিতু, এই গীত কেন জনম নেই গীতা, এই গীত কে প্রসার করে গীতা, আমার প্রতিভা হয়ে পারে মই ভাল গোটে সাহিত্যিক হয়ে পারে ভাল কলাকার অন্যমান হয়ে পার, সুযোগ গুলো বি দরকার আছে, এই সুযোগ যা লাগে সাহিত্য আগে বড়া। আকাশবাণী এর লাগে বেশিরভাগ প্রশংসিত, আকাশবাণী সম্বলপুরী ভাষাকে আগে বড়াবাকে টহক দিয়েছে, এবং সেটার লাগে আমার রঙ্গবতী গীত প্রসার করলা পরে পরে পরে বি আকাশবাণী যে সম্বলপুরী ভাষাকে আগে বড়াবার গোটে টহক দিয়েছিলাম, সেটিলে বহু কলাকার বহু সাহিত্যিক বহু জনম নেলে এও আগে বড়িছে।
0: পদ্মশ্রী কৃষ্ণা পটেল মধ্যে রঙ্গবতী গীত সৃষ্টিরে আকাশবাণীর ভূমিকাকু মনে পকাই কইতিলে,
3: আকাশবাণী এবং মোর কলাকার ভাই বোন মানুষ মোর বহুত বহুত অভিনন্দন শুভেচ্ছা। 90 বর্ষ যেন আমার পূর্ণা, ଏ 90 ବରଷ ଭିତରେ ଆକାଶବାଣୀର ପ୍ରଡକ୍ସନ୍ ଥିଲା କାଳଜୟୀ ରଙ୍ଗବତୀ ଗୀତ ଜନ୍ମ ନେଲା ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁରରେ, ଆଉ ରଙ୍ଗବତୀର ଅନ୍ତରୀ ତାଳ ହେଉଛି ସମ୍ବଲପୁର ଆକାଶବାଣୀ। ସେତେବେଳେ ଯେନ୍ ମ୍ୟୁଜିସିଆନ୍ ଥିଲେ, ଯେନ୍ କଳାକାର ଥିଲେ, ସମସ୍ତଙ୍କର ଅବଦାନ ଥିଲା ରହିଛେ। ମୋର ଭବିଷ୍ୟତ ଲାଗି ସମସ୍ତଙ୍କୁ, କଳାକାରଙ୍କୁ ମୋର ଅନୁରୋଧ ଯେ ଆମର ଯେନ୍ତା ଫ୍ୟୁଚର୍ରେ ଆହୁରି ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଗୀତ ସବୁ ବାହାର କରିବେ। ଷ୍ଟେଜ୍ରେ ମୁଁ ଠିଆ ହେଇଛେ ପଦ୍ମଶ୍ରୀ ଲାଗି, ପଦ୍ମଶ୍ରୀ ମୁଇଁ ନାଇଁ ପାଇ, ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର କଳା ସଂସ୍କୃତି ପାଇଛେ, ମୁଇଁ ନାଇଁ ପାଇ।
0: ପରେ ପରେ ଜମିଥିଲା ଲୋକ ସଙ୍ଗୀତର ସମାରୋହ। କଣ୍ଠଶିଳ୍ପୀ ମିନତୀ ପାଣିଗ୍ରାହୀ, ଗଗନ ବାଗ, ଲିପିକା ବିଭାର, ଶତ୍ରୁଘ୍ନ ଲୁହା ପ୍ରମୁଖ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ ପୁରୁଣା ତଥା ଲୋକପ୍ରିୟ ଲୋକଗୀତ ପରିବେଷଣ କରିଥିଲେ।

ঠাকুরে লবর এ ভেলে ভেলে রামজি গুড়ি তোর সঙ্গে মুই হে মিরে জুড়ি তিনি নাগ তিনি নাগ রেটো চাং ভবড়ু ভটাঙ্গা ভটে রে সটাঙ্গা সট।

ইহাদের পাগল প্রেমী সিনেমানু গীতটে শুনুন। গীতকে গাইছেন কুমার বাপি, সঙ্গীত মন্মথ মিশ্র, গীত রচনা অরুণ মন্ত্রী।

শ্রোতা মানে কার্যক্রম শুনছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু ইহাদে মূল করুছু গোটে হিন্দি সিনেমা গীত কার্যক্রম আজ এই কার্যক্রম থে শুনুন সিনেমা লেকে পেহলা প্যার কর কেতটা গীত কার্যক্রম পহলা গীত গীতটাকে রচনা করছেন গুলশন কুমার সঙ্গীত আর টি বর্মন গীতটাকে গাইছেন আশা ভোসলে আর কিশোর কুমার

ইহাতে শুনুন সিনেমা খেল গীতটাকে গাইছেন আশা ভোসলে, গীত রচনা গুলশন বাওরা, সঙ্গীতে সাজিছেন আর টি বর্মন।

ইয়াদে শুনুন সিনেমা উপকার রেগি গীতটাকে গাইছেন মহেন্দ্র কাপুর, মান্না দে, আশা ভোসলে, শমশাদ, সুরেন্দ্র আর সাথী। গীত রচনা প্রেমানন্দ, সঙ্গীত কল্যাণজী, আনন্দজী।

ইনে সেসালা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ছরকা। শ্রোতাবানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। শ্রোতাবানকু সূচাই দেবাকু চাহুছু, আজি দিন গোটে বাজি 20 মিনিটরে ঘর সংসার কার্যক্রমরে রহিছি হ্যালো সখী, যাহা আমার লাইভ ফোন ইন কার্যক্রম। আজির আলোচনার বিষয়বস্তু অংশুঘাতরু সুরক্ষা। এ সম্পর্কে আমি আপনার ফোনকু অপেক্ষা করছু। আমার সহ যোগাযোগ করবার নম্বরগুড়ি হচ্ছে 0663241240 এবং 0663241231। আমি আপনার ফোনকু অপেক্ষা করছু। ধন্যবাদ। আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম বাতায়ন। শ্রোতাবন্ধু, আজি আসন্তু কথা হবা অমৃত বচন, মিঠা কথা, যাহাকু আমি সাধারণ ভাবে কহু অমৃত বচন কহি তোষিব জনমন। এই ধাড়িটি প্রত্যেক ওড়িয়াঙ্কর মনরে ঘর করিথায়। ଏହା ଏକ ଅମୂଲ୍ୟ ଉପଦେଶ, ଯାହାର ଅର୍ଥ ହେଉଛି ମିଠା ଓ ବିନୟପୂର୍ଣ୍ଣ କଥା କହି ଅନ୍ୟମାନଙ୍କର ମନକୁ ଜିଣିବା। ଏହା ଆମର ସଂସ୍କୃତି ଏବଂ ମାନବିକ ସମ୍ପର୍କର ଏକ ମହାନ ନୀତି। ଏ ଯେମିତି ଭାଷା ଓ ବ୍ୟବହାର, ମଧୁର ଓ ନମ୍ର ବଚନ ଯେକୌଣସି ବ୍ୟକ୍ତିର ହୃଦୟକୁ ସ୍ପର୍ଶ କରେ, ଏହା ଶତ୍ରୁକୁ ମଧ୍ୟ ମିତ୍ରରେ ପରିଣତ କରିପାରେ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଗକୁ ଆହୁରି କଥା ହେବା। ତେବେ କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତ ଶୁଣିନେବା କଥାଚିତ୍ର କୁର୍ବାନୀ। কণ্ঠদান করছেন নাজিয়া হাসান, সঙ্গীত বিদু, গীত রচনা ইন্দিবর।

0: ಒಂದರಾರು ಮನೆ ಈಶಾನ್ ಎಡಪಾನು
1: ಕುಕ್ಕೋ ಸೆಡಪಾನು
0: ಕುಕ್ಕೋ ಸೆಡಪಾನು ಬೆಂಜಾಲಿಯಾರ್ ಅಲ್ಲಿ ನೇನು ಹೇ ಬಾಚ್ಕನ್ ನೇನ್ ನೇಂತ ಬೋರಾತ್ ಕೋನು ಬಾಚ್ಕನ್ ಹೆಂಗ್ ಬೋಬಾಸ್ ಕಿಂತು ಬಹುತ್ ನೆಗೆಟಿವ್ ವಾಚಸ್ ಅಸ್ ಗುನಿಯಾಸ್ ಭಿ ಅವು ಮಲ್ಲ ಉನೆ ಕಾಲ ಮಾಚಿ ದಂಬಾಚಾರ್ କିନ୍ତୁ ନେନ୍ ତେଙ୍କଞ୍ଚ କେଞ୍ଚ କୋନ୍ ବୋଲିକିରି ଆଉ ଗାଡ଼ି ଅଣ୍ଟା ଭି ଅନ୍ଦର କେଞ୍ଚ କେଞ୍ଚ ଆଉ କେନ୍ ଗାଡ଼ି ଗୁଠି ମା ହାଖରା ଲିଆ ଇ ଜିପ୍ କାର୍ ମା ହାଖରା ଲିଆ ଅଣ୍ଟା ଟ୍ରକ୍ ଅଣ୍ଟା ନେ ସ୍ତ୍ରୀ ନେନ୍ ବାମରା ଗେ ମାନେ ଟାଙ୍ଗୁର ମୁଣ୍ଡା ମାନେ ବାମରା ଚାହାନୁ ଟାଙ୍ଗୁର ମୁଣ୍ଡା ଖେଲି ଆସାନ କେ ନେନ୍ ବରାତ କେର କେଞ୍ଚି ଗାନ ଆନୁ ବରାତ ଟ୍ରକ୍ ବନ୍ଦ ହୋନା କାରଣ ଯା ନହେ କୁଣା ହେଲା ତ କେତେ ନି ଟିକେ କାନା ତୁମଲା ବେଞ୍ଜା ଗେ ବୋଲେ ନେମ୍ ଦୁଇ ଲୋକ କେତୁନ୍ ତମା ମନି ତୁ
1: ବୋବା
0: ସିଂ ଯେ ନିଂ ବାଡୁସ୍ତ କେରକା ଦାସ ବେଞ୍ଜା ଏନେ ବରାତ କେରକା ଦାସ ଆଉ ଟିକେ ଏରା ଭଲ କେରାର କେନ ମଞ୍ଜାର ବୋଲିକିରି ଧମକା ଚାଷ ମହାନ ଗୋଟେ ପାଠଚାର ଅଣ୍ଟା ଯେ ଆଜିକାଲି ବରାତ କାଲନାର ଏନ୍ଦେ ମଞ୍ଜା ଏନ୍ଦେ ମାରିଲା ହେଲେ ନି ମାହାଦାର ନେନ୍ ବାଲଦାନ ବୋଲିକିରି ହଁ ମା ତ ଅନୁ ହୁମ ହୁମ ହେଲା କେରା ନେ ବାରନା ତ ମାଣ୍ଡି ମାରିଲା ଅନୁ
1: ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କଥା ଦଣ୍ଟା ମାନିକି ହଁ ହଉ ବାକି ମାରିଲା କାଲ ୟାର ହେଲେ ନାମ ଯେତେ ପାଠ ପାଠସ୍କାତ ବାକି ଏର କାଜ ଯେ ନାମ ଦୁସରା ମାନେ ଗଲାର ଗୁଠି
0: ବଞ୍ଜରାଲନାର
1: ବେଞ୍ଜରାଲନାର ଅନ୍ଦରାଲନାର
0: ସଙ୍ଗେ ସାଥି ଗୁଠି
1: ବାକି ହନେ ହିଁ ମାନନା କଥା ନେ କାମଲା ଆକୁ ତ ହନେ ଭି ଚାଲରା ଦିନ ତ ଏକା ବହୁତ ଭଲ ଦାଦନ ଗ୍ରହଣ ନାନତ ଆଇ କାମଲା ହଉ କଥା ଦି ବଢିଆ କଥା ଦୁ ନିମେ ଆକୁ ଇଟା ହାତ ଦୁ ବଚୁ ଆତନାର
0: ଏହେ ମୁଣ୍ଡଟା କୁକୋ
1: ଆଚ୍ଛା
0: ପଢ଼ତା କା ନିଶାନ ସମ୍ବଲପୁର ନୁ ଆଉ ଭଲ ପଢ଼ଚାର ଆଉ ଭଲ ପଢ଼ିକିରି ବନେ ମାନେ ବଡ଼କା କୁକସ୍ ମାନେ ଡବଲ ଏମ୍ ଏନ୍ ଅଞ୍ଜାସ୍ ଆଉ ମଝିଲା କୁକସ୍ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ନୁ ଡିପ୍ଲୋମା ଅଞ୍ଜାସ୍ ଆଉ ଛୋଟେ ବସ୍ ମାନେ ବିଟେକ୍ ଅଞ୍ଜାସନ୍ ହେଲେ ବଡ଼କା କୁକସ୍ ତା ମାନେ ହେନ ଚାକିରି ନା ଲାଗିଲାସ୍ ମାନେ କୋଭିଡ଼ ସୋସାଇଟି ନୁ ଇନ୍ସପେକ୍ଟର ରାଜାସ୍ ଆଦାନ ଅମ୍ମି ଚାଷ ମଲା କେହି କୋପରି ସୋସାଇଟି ନୁ ଟିକେ ଭଲ ଟିକେ ମଲ୍ଲି ଦଉନ୍ ବାଚା ସାରୁ ଅମ୍ମି ଚାଷ ଆଉ ୱେସ୍ ପର ଖେଚି ଚାଷ ୱେସ୍ ନୁ ଫାଇନାନ୍ସ ନୁ ତାନ ହାଖ୍ୟାସ ଆନୁ ନାଲଖୁନ ଅଲଦାସ ବର୍ତ୍ତମାନ ଭି ନାଲଖୁନ ଅଲଦାସ ଆଉ ଏବେ ଆତଲାସ ମାନେ ଝାରବନ୍ଦ ମାନୁ ଆତଲାସ ହଁ ହଁ ପାଇ ପଡ଼ା ମାନେ ଝାରବନ୍ଦ
1: ଝାରବନ୍ଦ ଆଚ୍ଛା
0: ହଁ ହଁ ଆଉ ମାଝରା କୁକସ୍ ମାନେ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଡିପୋ ଅଞ୍ଜାସ ଆରୁ ଏବେ ବି ତାଙ୍କ ପ୍ରମୋଶନ ମାନେ ଏସ୍ ଡିଓ ଅଞ୍ଜାସ କେରାସିନ ଭଟଲି ନଥିଲା
1: ଆଚ୍ଛା
0: ହଁ ହଁ ଆଉ ସାନି କୁକସ୍ ମାନେ ଭୂଷଣ ରାଜା ଭୂଷଣ ବୋଧ ଏଥର ମାନେ ଜେ ଏସ୍ ଡବ୍ଲୁ ମଞ୍ଜା କେରା ଆରୁ ଆସାନ ନଲଖନ ଅଲଦାସ ବିଟେକ୍ ଅଞ୍ଜାସ ଆରୁ ଭୂଷଣ ଅଞ୍ଜାସ ବଡ଼କା କୁକ ସେ ଅଣ୍ଟା ମାନେ ନାତିନଟା ମଞ୍ଜିକାନ ଆଉ ମାଧଳା ସେ ଯୋଡ଼େ କୁକାଏ ବଡ଼କା କୁକାଏ ବ ଦଶ କ୍ଲାସ ସୁଦ୍ଧା ପରୀକ୍ଷା ଚିକିରି ମାନେ ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲ ନୁ ପଢା ଲିଆ ଆଉ ଅଣ୍ଟା ଛୋଟେ ଟାତଲି ହଁ ହଁ ଆଉ ସାନି କୁକ ସେ ଆଟଗାର ମାନା ଠିକ
1: ଇନ୍ ହେଇକିରି ଅଣ୍ଟା ସୁନ୍ଦର ପରିବାର ଯେତେ ମିଶିକିରି ଆସଲ ହଁ
0: ହଁ ସବ ମିଶିକିରି
1: ଯା ହଉ ଇଦା ଅଣ୍ଟା ବଢେଇଟି କଥା ଯେ ଆଜିକାଲି ଏରା ଖାତରାଲି ଯେ ପରିବାର ପରିବାର ଗୁଠିନୁ ଭାଇ ଭାଇ ଭିତରେ ଆର୍ଗା ମାନା କାଲନାର ହେଲେ ଯାହା ହଉ ନିମ୍ ଯେତେ ହାତ ପଚରିନ ଅଣ୍ଟା ଏକଠାଣିଆ ଇକା ତାରି ଦାଦନଟା ବଢେଇଟି କଥା ଦୁ ହେଲେ ନିମ୍ ଚାକିରି ବି ନାଞ୍ଚକା ରାକୁନ୍ତା ଆଡ଼ପା ପାଲି ବି ନାଞ୍ଚକା ଦରକାର
0: ସମ୍ବଲପୁର ସମ୍ବଲପୁର ନୁ ହେନ୍ତା ଛୋଟେ ଟେଡ଼ପା ନାଞ୍ଚକା ଧାନ
1: ଆଚ୍ଛା
0: ଆଉ ଆସାନ ଯେନ୍ତା ମାନେ ରୋହନ ବସନ ନାନା ରାଙ୍ଗମ ଆତ୍କ ନାଞ୍ଚକା
1: ଆରୁ ହାତ ଦୁ ବଚର ତାକୁ ବାହାରି ରାଲନାର ଚାକିରି ନାକରି ନାନା
0: ବାହାରେ ନାଲକୁ
1: ଆରୁ ଗାଗା ବାରାଲନାର ଇଆ
0: ହଁ ବାରନାର
1: ଇଦାତ୍ତା ଇଦାତ୍ତା ନାମେ ପରିବାରକେ ହିଁ ଅଣ୍ଟା କଥା ଦେବା କାମଲା ନାମତା ନାମ ନିଜର ପେଟ ପାଟଣାକେ ଲାଗନ୍ତ ଚାକିରି ନାକିରି କା ଏନ୍ଦିର ଅଣ୍ଟା ହିଁ ନାନା କଥ କିନ୍ତୁ ସମିଆ ସମୟ ଯଦି ଆଡ଼ପାଗେ ବାରାଲ କର ଯେତିର ଗାଁ ଯଦି ଭେଟଘାଟ ମାନତ ଇଦାତ ହିଁ ନାମେ ଜିଆକି ସାର୍ଥକତା
0: ଆସନ୍ତି
1: ହଁ ହଁ ଚାକିରି ଯେତେବେଳେ ନାନାଲକାର ନିମ୍ ଅଫିସ୍କେ ବାରାଲକାର ଅଫିସ୍ ଫେର ଆଡ଼ପା କାଲକାର ଆଉ ହାତ ଦୁ ବଚୁନି ପାଠତାଲକାର ଯାହା ବି ନାଲକୁବୁ ତାରାଚା ନାନାଲକାର କିନ୍ତୁ ଆକୁନ୍ ଅଫିସ୍ ମାରିଲା ବାରୁ ଏକାନିକିରି ନିମେ ସମିଆବନ ନିମ୍ କଟା ବଲଦାର
0: ସମିଆବୋଧ ମାନେ କଟା ଭାଗ୍ୟ ଲଗାନ ଏଙ୍ଗା ମନୁଆ ମାନେ ଇ ବାବୁର ଗୁଠିଆ ଦୁସରା ଦୁସରା ଅଡ଼ାନୁ ନାଲଖୁ ନାନାରୁ ବୁଲିକିରି ତାଙ୍କର পার্সোনাল নালখুবন এঙ্গান টেঙ্গনার ই এলআইসি জমেন আনা হয়েছে মানে পিএলআই কিছু জমেন আনকেছি গে তম পয়সা চিনার এন এন নানকেছি গে আর বিভিন্ন প্রকার এন এন অসুবিধা মন যা এর কে পরিবার পত্র নে হেঁদা হন্দি কালম কাদন বারদান আউ মঝি মঝি রে সকাল বেলে টিকে মানে চলা বুলা মানে প্রাত ভ্রমণ এনে নান্নান আর সন্ধ্যারে ভি এনে বলে চাহান অন্টা মানে কুকস অন্টা এমে ডিপার্টমেন্ট নালখুন আনলে আস এঙ্গান এরিয়া সারু এঙ্গে মানে দেহে পাবো এরিয়া সারু নে নি নানো নিমে সাই কোন বার বলে আর ইথর ভি কার ভাল এঙ্গে সঙ্গে সঙ্গে কানাবো
1: চাল রানি হ্যাঁ হারে কোন জুটি নিম মানে যেতে নালখুবতা নানালদার পায়রি বিড়কনা গে নিবর মেদুমন হলচল কামালদার একালদার একটি বাতলি আজ মেদু বলিকরি নিমে যেতে ঠিক হিসাব নুই নিমে দু আনি তা কথা বদা কোন জানে কথা আচ্ছা আচ্ছা ইদা দন্ডা তমে রহস্য দু তা নাম যদি নিজর মেদুবন হন্ন অক্তচ থালি আদি আইডিয়ালি হন্ন রক আর ভিন ভিন রোগ বেমার মান নাগে ওটা মানে আশঙ্কা আতলি কিন্তু নাম যেতকি নামে দিমাগ বন খেলাবত নামে হেড্ডু হেক্ষা বন যেতকি বেচতত যেতকি ফ্রি মান তেতকি নামে সুস্থ হেগ্রি রত ইদা বঢ়িয়া কথা দনটা তা ইদা নাম আহনামি কথা হলে আরুনটা কথা নিম যেন তেঙ্গাল কার যে নিম পদ্দানু তো পার্চকার আর ফির পড়িগিরি ইয়া পার্চকার নকরি চাকরি নঞ্জকার আর এখন টাউন নহি আতলদার একলা একলা মনে খাতির নিমে পদ্দান্ত কথা
0: হ্যাঁ মুঝি মুঝি নেন কাদান বর্দন প্রত্যেক মানে যে কোন সি নালকু উঠি মানি সামাজিক ফাংশন উঠি মানি বেঞ্জা হেলা বরু হেলা কি কাম ধাম মানি এঙ্গান মেহনার নেন কাদান আউ আসান তামে সঙ্গে নেন মিশ্রি কিরি মানে সবু কাম বন উঠা বন গুঠি আর একা একা জিনিস বল গুঠি দরকার গুঠি মানে পদ্দান্ত মা চিয়াল করোর নেন আদান হেঁদান আর হদান চিদান আর আপনার গুঠি পদ্দান অনটা জিনিসপত্র হেন্দিয়ার রু ইকানার যেনতা ডেকচি ডেক আউ মানে মান্ডি চিনা হনা আউ বড় বড় উইয়াগে আনে মানে নে কানি দুসরা স্থির মান্দর নিজর কে হানি আনর বলি কিরি আবং উঠি পয়সা পত্র হানি জুগড় আঞ্জার নঞ্জ কানা নেনি কিছি কিছি চাদ কাদান চি দান
1: ইদা তানিম কালদার বারালদার জত কি বলকি নামে সামাজিক কার্যক্রম গুঠি মানালি মে হানার কানা বর্না চালরালি ইদা দিতা সম্পর্ক আই কামলা ওদা নাকুন তক বি ইকাদার বড়েটে কথা দু হেলে গাই গাই নিমে মনে খাতির কাজে তুলে নিম ছোটি রাজকার বাকেন পদ্মানু এক কানে কানেগিরি পড়া কাল কার একাসান এক কানে এমাল কার কা একাত্রা টাঠা মোহা ইন্নে কিছি
0: হ্যাঁ হ্যাঁ সুর খাতির সুর গুটি খাতির দো
1: এক কানে কানে নিম যেতে ছোটে রাজকার বাকেন এক কানে কামাল কানে অ্যাক্টিভিটি চেক কানে রাজ মানে
0: ছোটে রাজকার বাকেন নেন তো পদ্মান্তা এ সঙ্গে এ বাস বেশি কি মিশ্রাই গে মানা না নালি আসুন যে ইনিন ইসান এহে সঙ্গে রা আর ও পাড়া কামা বলি কিরি লে পদ্মান এন্দের দাস লবুয়াস জাল্লি গথিন মেন দাস আর নেন গুঠি পড়াল কেন হলে হ্যাঁ হ্যাঁ ওমকা বিহার নো ওমকা যেন মানে তোমা কারখানা তেলি আর তারপরে ইয়াড়ে মানে কলকাতা নু টাঙ্গা গাড়ি ভি নেন চালো বালকন বালেস টেঙ্গা লিয়াস
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ছোটে রাজকার কেন টেঙ্গা
0: ছোটে রাখব কেন মানে এন্দে মল্লা মল্লে পদ্মানু কমানি গে কিছি মাল্লা রুদুন পদ্মান তালার কেতে কাহলার চাহা বগান্ন আসাম নান খু মানে কালিয়ার রু কিছি তানে হাক্কালিয়ার রু ডেলি ছোনা লেখা হাক্কালিয়ার হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা
0: আসান নালখুন না কালিয়ার এহে সঙ্গে গুঠিয়ার রাজার ওকেন হুচা ইঞ্জু ধারা কো
1: আচ্ছা
0: আবন মানে একদম পুরা খুশি ভাসিন একদম ধারুম কে মা ধারুন হাতদারে ইয় বুধি আতলি যে ধারুন যাহা ফি হলা কিছু উঠি উঠি নেম গুঠি ধারদাম ধনু সর নাঞ্চ কারতাম আর আন্নু ভি ধারদাম ই গা গহলি নু মুয়া ওটা মানে মুয়া ইঞ্জা কেনা জাল্লি হোনার আর আদানি নেন কেরকাদান বিড়িনা নু আব কেনতা এনে ভূতল গুঠি মাল্লার রুদুন তুম্মা নু গুঠি আমু হওয়াল কাম নে হ্যাঁ হ্যাঁ আউ কাল কাম এ কেন থর হাকরি কেন থর মা হাকরি দুন এনে গুঠি
1: যে দেশ যাইছে সে ফল খাই বাগির দু একানে জাগানু রত হনে অ্যাক্টিভিটিস তো নামি কাম
0: নানো তো হ্যাঁ হ্যাঁ তারপরে থরে এঙ্গা ঝাউ মানে ডেমচা দুন ওহো হ্যাঁ হ্যাঁ সনস্ট্রোক মানে ঝাউ ডেমচা দুন আউলান তিন এঙ্গু বুয়াস তেঙ্গিয়াস যে নিঙ্গান্তা বারম্বার মানানান্দা নিন ಎಂದರೆ ಕೇರ್ಕಾನ್ ಬಾ ಅದು ಮಾ ಮಲ್ಲರು ರಾಹುಲ ಅದಂತರ್ ಕಾಲ್ ಇರ್ವಕೇನ್ ನನ್ ತಮೇ ಸಹಿ ಭೂಮಿಕಾನ್ ಕೇರ್ಕಾನ್ ಹಿಂದೂ ಬಾರಚಕಾನ್ ವಕೇನ್ ತಾಮ್ ಗುಠಿ ಬಾರಚಕಾಚಾರ್ ಈ ಝಾರ್ಫುಡಾ ಕೇರ್ಕಾಚಾರ್ ತಾಮ್ ಅದು ಬಾರಚಾರರು ಎಹೆ ಏಕದಮ್ ಭಾರಿ ಮುಸ್ಕಿಲ್ ಮನಾಲಿ ನಾಣಿ ಅಂದರ ಅಲ್ಲಿ ಆಉ ನಿಂಗನ್ ಮನಾನ ಅಂತ ಸತ್ವೇ ಭಿ ನಿನ್ ಕಾಲ್ ದಾಯಿ.

এইটি সেসায়লা মক্কা পুপু ঝক্কা ঝক্কা। শ্রোতাবানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে শুনন্তু কথাচিত্র মর্ডার টু রহি গীত। গীতটির কণ্ঠদান করেছন্তি যতীন, সলিম ভট্ট মিথুন, গীত এবং সঙ্গীত মিথুন।

সিদ্ধার্থ, সাধনার সিদ্ধি, নির্বাণ প্রাপ্তি, তারপরে সিদ্ধার্থ, কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্যর মায়ার নিবৃত, পরাঙ্মুখ চেতনার নির্যাস। এ সিদ্ধার্থ কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সেই রাজপুত্র নুহে, যিয়ে কি বোধিদ্রুম তলর একান্ত সান্নিধ্যরে দ্বাদশ বর্ষর কৃচ্ছ সাধনা পরে নির্বাণ প্রাপ্ত হইছে। এ সিদ্ধার্থ মায়ারে আবদ্ধ হই খোঁজিছে শাশ্বত সত্য পরম প্রসঙ্গে, প্রাপ্তি অপ্রাপ্তির নিবিড় দ্বন্দ্ব ভিতরে কামনার চরিতার্থ হই তারে, সেইথিপাইঁ সে খোঁজে নির্বাণ জীবনর প্রতিটি পর্যায়। নির্বাণর পরিভাষা তা দৃষ্টিতে ভিন্ন, কামনার চরিতার্থরে তৃপ্তি, তৃপ্তিরে প্রাপ্তি।

0: দময়ন্তী
1: দময়ন্তী পরমা
2: বাবু
1: তো মাকে কহিলু
3: কোন হেলা আজ এতে খুশি জনা পড়ুছ
1: বুঝিল দময়ন্তী এথর পরা আমার ভাগ্য বদলি যাব
3: কুয়াড় সব বাজে কথা তোম মুন্ডরে জুটে কে জানি
1: বাজে কথা নুহে দময়ন্তী আজ জ্যোতিষ মতে কোন কহিলে জানো
3: নিজ উপরে আস্থা হরাই সারিথা মানুষ হি জ্যোতিষ ভাগ্য ভবিষ্যৎ বিশ্বাস করে বুঝিল
1: তা মানে মু নিরাশবাদী মো নিজ উপরে মোর আস্থা নাহি
3: সে কথা তো মু কহুনি ছাড় হ্যাঁ জ্যোতিষ কোন কহুতিলে
1: সে কহিলে মো ভাগ্যরে কুয়াড়ে ধনপ্রাপ্তি যোগ অছি অজস্র টঙ্কা
3: আইএস চাকরি কাল ভিতরে অসত উপরে এতে টঙ্কা উপার্জন কল তথাপি তোমার মন সন্তুষ্ট হেলানি
1: মানে মো জীবনরে মু যাহা করিছি ভুল করিছি বলি কহুছ
3: ছাড় ডাক্তরঙ্ক পাখকু যাইথিলো ডক্টর কোন কহিলে
1: কিছি নাই
3: কোন কহিলে কুহ
1: কহিলি পরা কিছি নাই
3: দেখ সত সত কুহ কোন হেইছি
1: ডক্টর কহিলে রিপোর্ট পাইলা পরে মতে ফোন করি কহিলেবে
3: হে ভগবান মতে ডরি যাইথিলি
1: হ্যালো হ্যাঁ চণ্ডীদাস মহাপাত্র কৌচি কি ও হ্যাঁ ডক্টর কুহন্তু কুহন্তু ডক্টর হোয়াট
3: ডক্টর টেলিফোন করছিলে না কোন কহিলে আরে তুমি তুমি এমনি থরুছ কাহিকি
1: না
3: কোন কহিলে ডক্টর
1: কিছু নাই কিছু নাই সবুবেলে মো জীবনরে এমিতি কাহিকি হুয়ে দময়ন্তী
3: কোন হেইছি কুহ
1: মো মোর হার্ট প্রবলেম বাহারিছি দময়ন্তী অপারেশন দরকার নহিলে
3: হে ভগবান
1: নহিলে দময়ন্তী দময়ন্তী মু মু মু বঞ্চিবাকু চাহে হ্যাঁ হ্যাঁ মু বঞ্চিবাকু চাহে দময়ন্তী মু মরিবাকু চাহেনি দময়ন্তী মু মরিবাকু চাহেনি মু মু মরিগলে তোমার কোন হব এ ঘরর কোন হব অহল্যা অহল্যা সিদ্ধু
4: কহিলে দেবী
1: অহল্যা অহল্যা
4: কোন হেলা
1: ডক্টর কহিলে ডক্টর কহিলে মো হার্ট র অপারেশন দরকার
4: দেজি
1: নহিলে নহিলে মু
5: ঠিক ভাবে যদি বঞ্চি পারুন মরিবা পাই এতে ডরুছ কাই কি দে
3: সিদ্ধু
4: তো ফিলোসফি শুনাইবা আগুরি অন্তত স্থান কাল পাত্র টিকে চিন্তা কর সিদ্ধু
6: অঙ্কল বাতাবরণ টিকে ওজনিয়া লাগুছি
3: না না না সেমিতি কিছু নুহে অভিষে
6: দেখন্তু আপন মানে নিশ্চয় কিছু মতে লুচোছন্তি
4: লুচাইবার কোন আছি কিছু বিত নাহি
1: ও সত কথাটা কহিদেলে কৌ ক্ষতি হই জানতা অভিষেক তো আমার ঘর লোক কথা কোন কি অভিষেক মো হার্ট অপারেশন দরকার নহলে নহলে মো আদ বঞ্চিবিনি আউ অপারেশন পাই বহুত গুড়ায় টঙ্কা দরকার
6: অঙ্কল এই সামান্য কথা কো নেই এতে চিন্তা আপনা জমা ব্যস্ত হন্তুনি যাহা টঙ্কা দরকার মো অ্যারেঞ্জ করে দেবি
1: থ্যাংক ইউ অভিষেক থ্যাংক ইউ ভেরি মচ
6: অহল্যা কনফারেন্স কু যিবা পরা
4: হ্যাঁ হ্যাঁ চল
6: চল
3: লাজ লাগিলে নি পর পাখরে হাত পতেইবা কো
1: পর কি আও নিজর কি দম এন্তি নিজ লোক সবু তো পর হই গলে আ কাহা কো বিশ্বাস করিবি
5: নিজ উপরে বিশ্বাস করি ন পারুথুয়া মনিষ অন্য উপরে কোন বিশ্বাস করিব কারণ তা নিজ প্রতি বি সে অবিশ্বস্ত
1: সিদ্ধ শুনুছ শুনুছ দম এন্তি শুনুছ
3: কোন আও শুনিবি কর যাহা করুছ কর
1: যা যা চলি যাও সমস্তে সমস্তে চলি যাও চলি যাও সমস্তে মতে তুমি সমস্তে একুটিয়া ছাড়ি চালি গেলে বি মু মরি যাবিনি না মু মরি যাবিনি এই চণ্ডীদাস মহাপাত্র বঞ্চিব এই চণ্ডীদাস মহাপাত্র বঞ্চিব বঞ্চিবা পাই সে সংঘর্ষ করিব প্রাণপণে যুদ্ধ করিব প্রতিপক্ষ সহিত কুরুক্ষেত্রর শেষ সৈনিক ভরি যাও যাও চালি যাও চালি যাও সমস্তে সমস্তে চালি যাও চালি যাও সমস্তে চালি যাও

0: অজিত হয়ে ঘরে আও কেহি নির্বাণ খুঁজিবে নি, কেহি আও সিদ্ধার্থ সাজিবে নি। মণিষ হই যিয়ে পশু ঠারু বিহীন, যিয়ে সমাজ পাই গোটিয়ে বোঝ, তার কণ বঞ্চিবার অধিকার অছি। আম সিদ্ধু সিনা মরিগলা, হেলে তা জীবন বিনিময়ে অনেক লোক বঞ্চিগলে। কুহ, মু কোন ভুল কলি, মু কোন ভুল কলি দময়ন্তী? কুহ, মু কোন কিছু ভুল কলি দময়ন্তী? কুহ, মু কোন কিছু ভুল কলি, মু কোন কিছু ভুল কলি, মু কোন কিছু ভুল কলি দময়ন্তী? মু কোন কিছু ভুল কলি, মু কোন কিছু ভুল কলি।
1: তম পুয়া মরি যাইছি, কন্যার ভরি সিদ্ধু বি আমাকে ছাড়ি চলে যাইছি। এ শুনো, তামে তামে কান্ত না কাহিকি, কান্ত কান্ত, দেখ দেখ মো মোটে কান্দুনি, মোটে কান্দুনি, মোটে কান্দুনি।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজি আম জীববাণীর সন্ধান কার্যক্রম কু আপন মানকু স্বাগত করুছে। উপস্থাপনারে মু আপন মানকু যুবসাথী কুসুম। ত চলন্তু শ্রোতা বন্ধু, জানিবা ইতিহাস পৃষ্ঠারে আজি দিনের ঘটিতেবা কিছু ঘটনাগুড়িক বিষয়রে। 1848 মসিহারে বিশ্বর প্রথম ডিপার্টমেন্টাল স্টোর খোলিথিলা। 1904 মসিহারে টাটা কোম্পানির সংস্থাপক জামশেদজি টাটাঙ্ক দেহান্ত হইথিলা। 1926 মসিহারে বেনিতো মুসোলিনি ইটালিকু ফাসিবাদী রাষ্ট্র ভাবে ঘোষণা করিথিলে। 1971 মসিহারে রুশ দ্বারা মার্স দ্বিতীয় প্রোগ্রাম লঞ্চ হইথিলা। 1999 মসিহারে ভারতীয় বংশজ মহেন্দ্র চৌধুরী ফিজির প্রধানমন্ত্রী নিযুক্ত হইথিলে। শ্রোতা বন্ধু, এত থিলা ইতিহাস দর্পণরে আজি। আশা করছি আপন মানে নিশ্চয় কিছু জানিপারিথিবে। শ্রোতা বন্ধু, বিজ্ঞান হেউছি জ্ঞান, তর্ক, পরীক্ষা ও সত্যর আধারে গড়ি উঠিথিবা এক শক্তিশালী মার্গ। বিজ্ঞানর অগ্রগতি ফলরে আজি মনুষ্য চন্দ্রে যাই পৌঁছি পারিছি, নূতন ঔষধ আবিষ্কার হচ্ছে এবং আম জীবন অধিক সহজ ও সুবিধাজনক হয়ে পারিছি। মোবাইল, কম্পিউটর, ইন্টরনেট ভলি আবিষ্কার মান বিজ্ঞানর অমূল্য দান। অন্যপটে অন্ধবিশ্বাস হচ্ছে ভয়, অজ্ঞানতা ও ভ্রান্ত ধারণার ফল। কলা বিলেই রাস্তা কাটি গেলে অশুভ হব বলে ভাবিবা ভলি অনেক কথা অন্ধবিশ্বাসর উদাহরণ। এইপরি ভ্রান্ত ধারণা মনুষ্য মানুষ সত্যর দূরেই দিয়ে এবং সমাজের উন্নতির বাধা পৌঁছাই থাকে। তেণু শ্রোতা বন্ধু, আমি সমস্তে যুক্তিসঙ্গত ও বিজ্ঞানমূলক চিন্তাধারা অঙ্গীকার করা উচিত। অন্ধবিশ্বাস ত্যাগ করে জ্ঞান, সত্য ও বিবেকর পথরে চালিলে মাত্র আম সমাজ এক সুন্দর ও প্রগতিশীল সমাজে পরিণত হয়ে পারিব। ত বর্তমান চলন্তু শ্রোতা বন্ধু, এই বিজ্ঞান ও অন্ধবিশ্বাস উপরে আহরি অধিক জাণিবা টুইঙ্কিল প্রধান সহিত এক আলোচনার। ত চলন্তু শ্রোতা বন্ধু, শুণবা আলোচনাটি।
1: ବିଜ୍ଞାନ ଓ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ମାନବ ଚିନ୍ତାଧାରାର ଦୁଇଟି ବିପରୀତ ମୁହଁ, ଯାହା ସମାଜର ଦିଗ ନିର୍ଣ୍ଣୟ କରେ। ମାନବ ସଭ୍ୟତାର ଇତିହାସ ଦେଖିଲେ ଆମେ ଦୁଇଟି ପ୍ରମୁଖ ଧାରାକୁ ଦେଖିପାରୁ। ପ୍ରଥମଟି ହେଉଛି ବିଜ୍ଞାନ, ଯାହା ଜ୍ଞାନ, ତର୍କ ଓ ପରୀକ୍ଷା ଉପରେ ନିର୍ଭର କରେ। ଦ୍ୱିତୀୟଟି ହେଉଛି ଅନ୍ଧବିଶ୍ୱାସ, ଯାହା ଅଜ୍ଞାନ, ଭୟ ଓ ପୁରୁଣା ଧାରଣା ଉପରେ ନିର୍ଭର କରେ। ଏହି ଦୁଇଟି ଶକ୍ତି ମାନବ ଚିନ୍ତାଧାରାରେ ସର୍ବଦା ସଂଘର୍ଷ କରିଆସୁଛି। ଯେଉଁଠାରେ ବିଜ୍ଞାନ ଆଲୋକ ଆଣିଥାଏ, ସେଠାରେ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଅନ୍ଧକାର ସୃଷ୍ଟି କରିଥାଏ। ଆଧୁନିକ ଯୁଗରେ ବିଜ୍ଞାନ ମନୁଷ୍ୟଙ୍କୁ ଅନେକ ସୁବିଧା ଓ ସଫଳତା ଦେଇଥିବା ସତ୍ତ୍ୱେ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଆଜି ମଧ୍ୟ ଆମ ସମାଜରେ ଅନେକ ସ୍ଥାନରେ ଦେଖିବାକୁ ମିଳେ। ଏହି ଦୁଇ ଧାରା ମଧ୍ୟରେ ସଂଘର୍ଷ ଏକ ଚିରନୈତିକ ଘଟଣା। ଆଜିର ଯୁଗକୁ ବିଜ୍ଞାନର ଯୁଗ ବୋଲି କୁହାଯାଏ। ଆମେ ବିଦ୍ୟୁତ, ଇଣ୍ଟରନେଟ୍, ଅନ୍ତରୀକ୍ଷ ଯାନ, ଆଧୁନିକ ଚିକିତ୍ସା ଇତ୍ୟାଦି ଦ୍ୱାରା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଯାଉଛୁ। ତଥାପି ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଆଜି ବି ଆମ ସମାଜରେ ଜୀବନ୍ତ ଅଛି। ଏହା ଏକ ବିଚିତ୍ର ବିରୋଧାଭାସ। ଏକ ପଟରେ ବିଜ୍ଞାନର ଅଦ୍ଭୁତ ଉନ୍ନତି

0: ଆସିଲାନ କଷି ଗୋଟେ ଗୋଟେ ହେବା, ତାପରେ ଗୋଟେ ଗୋଟେ ବାହାରି ବସବା, ତ ଇହାଦେ ଯେତେବେଳେ ବାହାରି ବସବା ଯେନ୍ତା କରି ଅତକା ଟିକେ
1: ଦାମ ତ
0: ଇହାଦେ ଯେନ୍ ଯତନଟା ଆମର ଇ ଯେନ୍ ଖରା ହେଲା, ତ ଖରାଟିଆ ପୁଟଲ କେ ଖରା ହିସାବେ ଯେତେବେଳେ ଆମେ ମାନେ ବନିହା ଖରା ହେସି, କେନ୍ ହିସାବେ ଯତ୍ନ କଲେ ତାର ଅସୁବିଧା ନହେ ସେଟା ଟିକେ କହୁ
1: ଆମେ ଏହା ଖରା ନ ଦେଲେ ପୁଟଲ କଷି ଶୁଖି ଯାଇସି, ଆମେ ମଝିରେ ମଝିରେ ତାନା ପାଣି ସ୍ପ୍ରେ କରୁ,
0: ଆଜ୍ଞା
1: ପାଣି ସ୍ପ୍ରେ କଲେ ଫୁଲ ଠିକ ରହିସି ତାନା,
0: ଆଜ୍ଞା ତ ଏଇ ଯେନ୍ ପାଣି ସ୍ପ୍ରେ କଥା ଯେନ୍ଟା କହିଲେ ତ ପେନ୍ ଦେବାଟା କେତେବେଳେ କରସନ୍? ସକାଳେ
1: ଆମେ ସକାଳେ କରସୁଁ,
0: ଆଜ୍ଞା
1: ସକାଳେ ଥଣ୍ଡା ପାକ ଦିନ ସନ୍ଧ୍ୟାରେ କରସୁଁ, ଥଣ୍ଡା ପାଗଲା ବେଲେ କରସୁଁ,
0: ଆଜ୍ଞା ତ ପାଗ ଯେତେବେଳେ ଥଣ୍ଡା ହେଇଯିବା ସନ୍ଧ୍ୟା ହଉ କି ସକାଳେ ହଉ, ଯଦି ଆମେ ସକାଳୁ ସ୍ପ୍ରେ କରୁଛୁ ବେଲେ ଆମର ଯେନ୍ଟା କି ଖରା ନେ ଚିଥିବା ଆଗରୁ 8-9 ବଜେ ଭିତରେ ଆମେ ଯଦି କର୍ମା ବେଲେ ଭଲ ହେବା, ଆଉ ଯଦି ଆମେ ସନ୍ଧ୍ୟାରେ ପାଣି ସ୍ପ୍ରେଟା କରୁଛୁ ବେଲେ ଆମର ସନ୍ଧ୍ୟା ଯେନ୍ତା 4 ବଜେ ପରେ ମାନେ ବେଲ ବୁଡ଼ିଲା ଭିତରେ ଯେତେବେଳେ ସ୍ପ୍ରେଟା କର୍ମା ଟିକେ ପାଗଟା ଥଣ୍ଡା ହେଇଯିବା ନ, ତ ସେ ସମୟ କଲେ ଭଲ ହେବା। ତ ଇଟା ତ ଆମର ପୁଟଲ କଥା ଗଲା, କୁନ୍ଦୁରୁ ବି ଚାଷ କରୁଛେ ବୋଲି କହିଲେ, ତ କୁନ୍ଦୁରୁ କେନ୍ତା ଚାଷ କରୁଛନ୍, କେତେ ଚାଷ କରୁଛନ୍, କେତେ ଉତ୍ପାଦନ ହଉଛି ସେଟା ଟିକେ?
1: କୁନ୍ଦୁରୁଟା ଏବେ ମୁଁ 10 ଡିସମିଲ ଯୋଗେଇଛେ,
0: ଆଜ୍ଞା
1: 10 ଡିସମିଲ ତାମାନେ ନା ହେଲେ ବି 300 ମନା ଖଣ୍ଡେ କୋଡ଼ିଛି, ଆଉ ସେଇଟା ବି ଖମ୍ବ ଦେଇକିରି ଜାଲ କରାହେଇଛି, ସେଟା ଭଲ ପ୍ରଡକ୍ସନ ହଉଛି, ସେଟା ଫଲୁଛି ଏବେ, ଆଜି ତ ମୁଇଁ ମାନେ ପାକେଟ ଏଟା ପାକେଟ ତୁଲିବି ବଢିଆ, ସେଟା ବି ଖତ କୁଦା ଦେଇକିରି ସେ ପରିମାଣରେ କରୁଛି ଏଟା,
0: ତ ଏଇଟା ତ ବଢିଆ କଥା ଟେ କଲେ ଯେ କୁନ୍ଦୁରୁ ତ ଯେନ୍ତା ଖରାଟିଆ ଫଲ ଖରାଦିନେ ଯହ ଫଲସି, ଆଉ ତାପରେ ବର୍ଷା ଯେତେବେଳେ ପହଲା ଆସବା ତ ସେ ପହଲା ବର୍ଷାରେ ବି ଭଲ ଫଲସି, ତ ଏଇ କୁନ୍ଦୁରୁଟା ଯତନ ପାତନ ଯୋଗାଯୋଗୀ ଯେନ୍ଟା କରୁଛନ୍, ତ ସେଟା କେନ୍ତା କେନ୍ତା କଲେ ତାର ଯତ୍ନ ପାତନ କେନ୍ତା କଲେ, ତ ମ୍ୟାଟ କେତେ କାସ ଜୁତିଲେ କାଣା କଲେ ଏଇଟା ଟିକେ?
1: ଷ୍ଟାର୍ଟିଂରୁ ତ ମ୍ୟାଡ଼ାମ ଆମେ ଖତ ଦେଇଦେଲୁ ପହଲା, ତାପରେ ୟୁରିଆ ସାର ସାର ଫାର ଯେନ ଦେଲା ଦେଇଦେଲୁ, ତାପରେ ଆମେ ଟ୍ରାକ୍ଟର ଜୁତିଲୁ, ତାପରେ ଗାର୍ଡ କରିକରି ସେ ଗୋଟେ ଗୋଟେ ଦେନା ଆମେ ଯେନ୍ ଚାରା କରିଦେଲୁ ସେଟା ଦେଲୁ, ତାପରେ ସେଟା ଇଏ ହେଲା ଆଙ୍କିଲା, ତାପରେ ଆମେ ସେ ଖମ ଗାଡ଼ି କରି ଜାଲ ଟାଣିକରି ସେଟା କଲୁ ଧୀରେ ଧୀରେ, ତାମାନେ ହେଟା ଆମେ
0: ଜାଲ ଟାଣିକରି ଲହ ଚଢ଼ାଲା ପରେ ଲହ ବଢ଼ବା, ତାପରେ ଫୁଲ ଫଲ ଧରବା। ଆଉ ସେନୁ ଆମେ ଗୋଟେ କଥା ଇନୁ ଆପଣଙ୍କୁ ପଚାରାମି ଯେ ଯେତେବେଳେ ସାର ଉଷଟା ଦଉଛୁ, ତ ମୁଖ୍ୟତଃ ସାରଟା ଆପଣ କେତେ ଦିନ ଭିତରେ ଥରେ ଦେବାରକେ?
1: ସାର ତ ଯେତେବେଳେ ଆଙ୍କିଲା ଆମେ ଟିକେ ମାନେ ଲହ ବାହାରିଲା କି ଆମେ ଷ୍ଟାର୍ଟିଂରେ ଗ୍ରୁମର ଦେଲୁ, ମେନକଲି ତ ଖତ ବେଶୀ ଦଉଛୁ, ଖତ ବୁନା ବୁନା ଦଉଛୁ, ତାପରେ ଗ୍ରୁମର ଦେଇକରି ବି ଷ୍ଟାର୍ଟିଂରେ ରେଡ଼େ ଦଉଛୁ, ତାପରେ 10-15 ଦିନ ଗଲେ ୟୁରିଆ ୟୁରିଆ ଦେଇ ଦଉଛୁ, 15 ଦିନ ଗଲେ ଯେତେବେଳେ ଫଲବାର ସମୟ ଟାଇମ୍ ଫେର ତାନେ ଆମର ପଟାସ ସାର ତାପରେ ଆମର ସେ ଡିଏପି ଏଇଟା ଦେଇକରି ଫେର ଇଏ କରୁ।
0: ତ ଏଇଟା ତ ଠିକ ସାର ଉଷ କଥା ପଡିଲା, ଯେତେବେଳେ ବି କୁନ୍ଦୁରୁ ହେଲା ପୁଟଲ ହେଲା, ତ ଏଇଟା କି ସାର ଜାଗାରେ ଉଷ ଲାଗୁଥିବା ଯେତେବେଳେ ବେମାର ସେମାର ପଡୁଥିବା, ତ ଆମେ ତ ନିଜର ହିସାବେ ଉଷ ନେମାର, ଯେନ୍ତା କଲେ ବି ଆମର ଯେନ୍ ପାଖେ ଯେ ନିକଟସ୍ଥ କୃଷି ଅଧିକାରୀ ଥିସନ୍, ଗ୍ରାମ ସେବକ ହେଲା କି ଅନ୍ୟମାନଙ୍କୁ, ତା ଦେଖେଇକରି ହିଁ କେନ୍ ପ୍ରକାର ମାନେ ଉଷ ଲାଗବା, ତ ସେଟା ଆମେ କହିକରି ତାଙ୍କର ପରାମର୍ଶ ହିସାବେ ଆମେ ଉଷ। ତ ଏଇଟା ଆଉ ଗୋଟେ ଚାଷଟେ କରିଛେ ବୋଲେ ମିର୍ଚା, ତ ମିର୍ଚା ଚାଷ କେନ୍ତା କରି କରିଛନ୍ ସେଟା ଟିକେ କହ।
1: ମିର୍ଚା ବି ମୁଁ ଏବେ ଆଜି ତ ମୁଁ କହୁଛି ଆଜି 70 କେଜି ଖଣ୍ଡେ, ଆଜିର ରେଟ୍ ତ ବଢିଆ ହେଉଛି, ମିର୍ଚା କହିଲା ଷ୍ଟାର୍ଟିଂରେ ଚାରା କଲି ମୁଁ, ଚାରା ଲଗାଲି, ତାପରେ ଏଇଟା 2-3 ମାସ ହେଇଗଲା,
0: ଆଜ୍ଞା
1: 3 ମାସ ହେଇଗଲା ଚାରା ଲଗେଇଦେଲି, ତାପରେ ଆମେ ସେ ସାର ଫାରେ ମାନେ ଗ୍ରୁମର ଦେଇକରି, ତାପରେ ଗ୍ରୁମର ଦେଲୁ 15 ଦିନ ବାଦ, ତାପରେ ୟୁରିଆ ଏଇଟା ଦେଇକରି ପଟାସ ସାର ୟୁରିଆ ମିଶେଇକରି 15 ଦିନ ବାଦ ଦେଲୁ, ତାପରେ ପୁଣି ମାସେ 1.5 ମାସ ପରେ ତାପରେ ଡିଏପି ଦେଇକରି ଇଏ କଲୁ, ତାପରେ ଫୁଲ ଫଲ ଆସିଲା, ତାପରେ ଭିଟାମିନ ଫିଟାମିନ ମାରିକି ଉଷ କଷା ମାରିକି ପ୍ରଡକ୍ସନ ଭଲ।
0: ସେଟା ତ ବଢିଆ କଥାଟେ କଲେ ଯେ ମିର୍ଚା ଚାଷ ବି କରିଛେ, ଇହାଦେ ପାକେଟ ଦେଢ଼ ପାକେଟ ଲେଖା ବାହାରୁଛେ, କୁନ୍ଦୁରୁ ବି ପାକେଟ ଦେଢ଼ ପାକେଟ ବାହାରୁଛେ, ପୁଟଲ ବାହାରି ବସବା ବୋଲି କହିଲେ। ତ ଆଗନୁ ଭେଣି ବାଙ୍ଗନ ଓ ଗୁଆଁ ସେମି ଚାଷ କରିଥିଲେ, ତ ଭେଣି କେନ୍ତା ଚାଷ କରିଥିଲେ, କେତେ ଉତ୍ପାଦନ ହେଇଥିଲା ସେଟା ଟିକେ କହ?
1: ଚାଷ ତ ଭଲ ହେଇଥିଲା ବି, ଭେଣି ବି ସେଟା ସେ ପ୍ରକାର କରାଯାଇଥିଲା, ଭେଣି ବିହାନ କଲୁ ମୁଲୁ, ତାପରେ 5-7 ଦିନ ଭିତରେ ଆଙ୍କରି ଆସେ ଏଟା ଭେଣିଟା,
0: ଆଜ୍ଞା
1: 5-7 ଦିନ ଆଙ୍କରି ଆସି, ତାପରେ ଟିକେ ଆଙ୍କି ଲାଗି ତାମାନେ ଲଟା ଲୁଟି ହେଇଯାଇଛି ଗୋଟେ ଗୋଟେ ମାନେ ବାଛିକରି ଆମେ ତାମାନେ ସେ ଗ୍ରୁମର ଟିକେ ଦେଇକରି ରେଡ଼ି ନେଇଦେଲୁ, ତାର ପେନ୍ ଦେଲୁ, ତାର ଫେର୍ ସେଟା ସେ 15 ଦିନ ବାଦ ତାମାନେ 8-10 ଦିନ ଭିତରେ ସାର ଦେଇକରି, ତାର ଯେନ୍ଟା ଉଷ ମାଗୁଥିଲା ଉଷ ବି ଦେଇକରି କରୁଛୁ, ଭେଣ୍ଡି ଭଲ ହେଇଥିଲା। ବାକି ତାନେ ଥଣ୍ଡା ପାଗ ହେବା ଲାଗିଥିଲା ଭେଣ୍ଡି ଟିକେ ପ୍ରଡକ୍ସନ କମ ହେଲା ଟିକେ, କାଁ ଲାଗି ଥଣ୍ଡା ବେଶୀ ହେଲେ ଭେଣ୍ଡି ଟିକେ କମ ହେସି ଟିକେ,
0: ଖରା ଟିକେ ଯଦି ବଢିଗଲା ବେଲେ ଭେଣ୍ଡି ଭଲ କରି ହେସି। ତ ଏଇଟା ତ ଭଲ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ମାନେ ଉତ୍ପାଦନଟା ଟିକେ କମଲା ଥଣ୍ଡାର ଲାଗି, ହେଲେ ଯଦି ଖରାଟିଆ ପାଗ ହେଇଥିତା ସେ ସମୟ ବେଲେ ଭଲ ଭେଣ୍ଡି ହେଇଥିତା ବୋଲେ। ତ ଏଇଟା ଆମର ଚାଷୀମାନେ ଜାଣବାର କଥା ଯେ ଭେଣ୍ଡି ଖରାଦିନିଆ ଭେଣିଟା ମାନେ ଭଲ ହେସି, ଆଉ ଗୋଟେ ହେଲା ବର୍ଷାଦିନିଆ ଭେଣି ବି ଆମେ ଚାଷ, ତ ସେଟା ଅଲଗା ରହିଛି। ତ ଯେନ୍ ଚାଷୀ ଭାଇମାନେ ଭେଣି ଚାଷ କରିବାର ଲାଗି ଚାହୁଁଛନ୍, ତ ସେମାନେ ମୁଖ୍ୟତଃ ଖରାଦିନିଆ କରିବେ, ନହେଲେ ବର୍ଷାଦିନିଆ ବି ଭେଣି ଚାଷ କରିପାରିବେ। ଆଉ ଗୋଟେ କଥା ହେଲା ଯେନ୍ ଆଡମସିଆ ଚାଷ ଆମେ କହିସୁ ଗୋଟେ, ତ ସେଟା ହଉଛେ ବାଙ୍ଗନ। ତ ବାଙ୍ଗନଟା ଆମେ ଜଗାବାର ଯେତିକି ଦିନ ପରେ ବାହାରବାରଟା ବନିହା ଦିନ ତ ଟିକେ ବାହାରିଛି, ଯେନ୍ତା ଏଇଟା ଭେଣି ହେଲା ଆଉ ଯେନ୍ ପାତଲଘଣ୍ଟା ହେଲା ଏଇଟା ସବୁ ଯେନ୍ କୁବି ହେଲା, ତ ଏଇଟା ମାନେ କମ ଦିନ ସରସି, କିନ୍ତୁ ପୁଟଲ କୁନ୍ଦୁରୁ ବାଙ୍ଗନ ଏଇଟା ସବୁ ବନିହା ଦିନ ତକ ଯାଏ। ଆମେ পুটল কে খুঁটি হিসাবে রখি পারমা, কুন্দরু কে বি খুঁটি হিসাবে রখি পারমা, বেঙ্গন কে বি খুঁটি হিসাবে রখি। তো আমার চাষী ভাই মানে যেন মানে চাষ করুছন, বেঙ্গন হলা পুটল হলা কুন্দরু চাষ করছন, তাই মানে তাকর উৎপাদনটা বনিয়া দিন তো দুই চার মাস ছাড়িকরি ছ মাস সাত মাস তক বি উৎপাদন আমি করি পার। তো বেঙ্গন যেতবেলে চাষ করছন কেতে চাষ করতিলে কেন্দা চাষ করতিলে সিদ্দিনে আরম্ভ করতিলে কি কেমে আরম্ভ করতিলে সেটা টিকে কো।
1: বেঙ্গনটা মুই সিতা করে দিলে আর সে ধোপ বেঙ্গন করে দিলে
0: আজ্ঞা,
1: কলা বেঙ্গন তো না করে, কলা বেঙ্গন টিকে বেশি দিন যাসি, ধোপ বেঙ্গন টিকে কমে সিতা ভাল বলছি
0: আজ্ঞা।
1: আমার ধোপ বেঙ্গনটা মুই করতিলে মুই নভেম্বর অক্টোবর মাসে যোগাই দিলে
0: আজ্ঞা,
1: সেটা বাড়ি দিলা আমার জানুয়ারি মাসে বাড়ি আজ্ঞা, বড়িয়া হয়ে দিলা তার মানে সেটা
0: আজ্ঞা,
1: সেটা বি তার দশ ডিসমিল করে দিলি যে দুই প্যাকেট তিন প্যাকেট বাড়ি।
0: তো এটা তো বড়িয়া যেন্তা কলে দুই তিন প্যাকেট লেখা বাহারলে আমি বেঙ্গন থি যেন্তা কলে টিকে লাভ পেয়ে পারবা। আর গোটে আসলা আমি জলসেমি যেন্টাকে কৌছ গুয়া সেমি, তো গুয়া সেমি বি আমার মানে বড়িয়া ফলসি আর বড়িয়া এটা তো মির্চা ভলিয়া গোটে জিনিস। তো গুয়া সেমি আপনার কেন্দা করে যোগালে কেতে হিসাবে যোগালে কেতে তার দূরতা রখলে মানে গছ কে গছ আউ জমি কে কেন্দাই প্রস্তুতি করলে আর কেন্দা করে উৎপাদন হলো তার যতন পাতন কেন্দাই কলে এটা টিকে কো।
1: জমি কে তো ফার্স্ট আমি জুতলু আমি
0: আজ্ঞা,
1: ট্রাক্টর জুতলু আমি গুণ করে দিলু আর গুয়া সেমি পাখে পাখে যোগাসন টিকে
0: আজ্ঞা,
1: পাখে পাখে যোগাসন এটা। আর গুয়া সেমি বেশি দিন সেটা মানে দেড় মাসে হয়ে যাচ্ছি তার মানে
0: আজ্ঞা,
1: গুয়া সেমি দেড় মাসে ফুল ফলে ফলে আসি
0: আজ্ঞা,
1: গুয়া সেমি টি পাখে পাখে যোগাসন আর তার ডিস্টেন্স বি বহুত কম রয়েছে তার দশ পনেরো ডিসমিল যোগাই দিলে দিনে ছোটা দিনে দুই দিন দিনে ছোটা নে তুলু
0: আজ্ঞা,
1: পাকটে পাকটে তুলু ডেলি পেলকে নেউন কিন্তু পাকটে পাকটে বুড়া হবার তো না রকম
0: আজ্ঞা
1: আর নৌ সেটা
0: আজ্ঞা। তো এটা তো জলসেমিটা যেটা কি গুয়া সেমি কৌছ তো এটা তো সবুদিনে তুলবার কে পড়ছি আর দিনে ছোটা দিনে তুললে বি বনসি আর বুড়া হবার তো রখলে তো টিকে দিনে যদি না তুলবা হলে বুড়াই যাইছি। এটা ভেড়ি ভলিয়া তো ভেড়ি যেন্তা প্রত্যেক দিনে বি তুললে চলছে আর দিনে ছোটা দিনে তুললে বি চলছে আর সেথির হিসাবে বি আমি যদি চাষী মানে টিকে কিনটাকে ছাড়ি নিতিবে বলে সেন বুড়া ভেড়ি বাহারছি আর জলসেমি বি এন্তা বুড়াটা বাহারছি। তো এটা তো ভল কলে ভল উৎপাদন বি হলা আমার পুটল যেন্তা দেড় হাতে মানে গোটে মন্দা রয়েছে, কুন্দুরু বি হেনতা সমান হিসাবে রয়েছে, বেঙ্গন বি হেই দেড় হাত হি রখসু পাখাপাখি, তো সেটি বি গোটে গছ এনতা রখসু। তো এই হিসাবে আমি যোগাছু আর যোগালা পরে যেন্তার লহ হইতিবা তাহাকে আমি জাল টানি করি আজ্ঞা যেন্তা কহিলে জাল টানি করি তাহাকে লহ চড়ালা পরে সে ফুল কষি সেথি আসবা আর সেথি আমি তাহাকে ভল করে যতন পাতন কলে সেথি পুটল বাহারবা, তারপরে কুন্দুরু জগাতি কুন্দুরু বাহারবা। তো এই হিসাবে আমি তার উৎপাদন করবা। পুটল ও কুন্দুরুটা মুখ্যত আট দিনে থরি আপন টুল অষাঢ়ে আমার ফুলকোবিটা বনিয়া দাম থিসি, তো প্রায় আমার সিদ্দিনিয়া যেহেতু ফুলকোবি ইহাদে আমি চাষী মানুষ প্রায় দেখমা যে সবুদিন হি ফুলকোবি নয় ফুলকোবি বাহার করুছন, সে অষাঢ়ে হো কিংবা শীতে যেটা শীতে হো কি অষাঢ়িয়া হো কিংবা খরা বি মানে চাষ প্রায় দেখবার কে গলে তিন থর বি সেমানে চাষ করুছেন ফুলকোবি কি পহেলা অষাঢ়টা তারপরে সিদ্ধিনিয়াটা তারপরে ফের গোটে ফসল এটা তিন ফসল চাষ করি পারুছেন ফুলকোবি ও বন্ধাকোবি। তো অষাঢ়িয়া ফুলকোবিটা মুখ্যত কাণেছি আমার বর্ষা যেতবেলে অতকা হেসি তো সেটি আমার রোগ পোক হেসি তারপরে কেতবেলে পলা বিলি হেসি তো এই অসুবিধা মানে হেসি। তো আপন যেতবেলে ফুলকোবি চাষ করুছেন তার চারা লগাবারটা পহেলা পহেলা চারা যেতবেলে আমি পলা পকাবারটা কহুছু চারা পকাউছু তো সে পলা পকাটা কেন্দা করে পকাশন আপন অষাঢ়ে মুখ্যত
1: তারপরে গোটে হিড় করি তারপরে আমি সে পোলাটা পকাশু
0: আজ্ঞা,
1: তার উপরে গোটে ছাউনি করছো পানি বর্ষলে আমি ছাউনিটা দরি পালে দাবি দেশ
0: আজ্ঞা,
1: আর ফের যদি পানি সে ছাড় লাগবে ফের বুনে আর যেতবে পোলা টিকে টিকে হয়ে যাচ্ছি আমি সে পুণ করে দেওয়া ম্যাটটা আনিকি মানে তার বুনা দেশু লোটা গোটে গোটে বাঁচিয়ে দেশ
0: আজ্ঞা,
1: ধীরে ধীরে সে বুনা দেলে পোলাটা টিকে মানে স্ট্রং আসছি
0: আজ্ঞা,
1: তারপরে চার দিন পরে ফের টিকে বড় লাগে ফের আমি এটা দেখি সার ফার টিকে দেখি ইয়ে করছো
0: আজ্ঞা,
1: আর মাসে লাগে পোলা আমি জমিরে লোয়াসু
0: আজ্ঞা। তো যেতবে পোলাটা পকাউছন আপন অগস্ট মাসে তো বর্ষা হইতুছি তো সে বর্ষা নু পোলাকে বঞ্চাবার লাগে কানে করছো
1: বঞ্চাবার লাগে সেটা ছাউনি পরে
0: আজ্ঞা,
1: ছাউনি করছো মানে যেতবে লোক আসু তারপরে বড় বড় হিরো করি মানে
0: বর্ষার যেতবে ছাউনি করুছন তো সেটা পোয়ালর করুছন কিংবা আমার যেটাকে
1: তালবটা
0: করুছন কিংবা পলিথিন দেখি জরির যেটাকে পলিথিন কথা হচ্ছে সেটি করুছন কেমতি করুছন
1: তালপদরি
0: আজ্ঞা। তো যেতবে মানে বর্ষাটা হচ্ছে সেতবে তো আপনার ছাউনিকে মানে দিয়ে দেউছন বরং যেতবে বর্ষা না হয় সে সময় কেন্দা করছে
1: পানি স্প্রে করা হয়েছে
0: আজ্ঞা, তো সে ছাউনিটা এন্তা রইতিছি
1: না ছাউনি অলগা আছে
0: আজ্ঞা,
1: সূর্যকুণ্ড না পড়লে তো না হয় না
0: আজ্ঞা,
1: মানে সকালে আমি হটে দেশ পানি খালি বর্ষা বেলকে পানি আমি সেটা ঘুড়াইকি রাখছো
0: বেলা রাতি রাতি ঘুড়াউছন কে
1: না রাতি তো মানে ঘুড়া না হয়
0: আজ্ঞা,
1: ମାନେ ଘୋଡ଼ା ତ ନହେଲେ ବାକି ପାଣିର ସଙ୍କେତ ମିଳିଲା
0: ତ ବର୍ଷା ହେବାର ଆଗରୁ ଆପଣ ଭାବୁଛନ୍ ତ ଜଣେ ଯଦି ବି ଚାଷୀଟିଏ ଖେତେ ତାର ଏଇଟା ପଲ୍ହା ପକେଇଛେ ଆଉ ରାତି ବର୍ଷା ହେଇଗଲା ତ ସେ ସମୟ ସେ କାଣ କର
1: ଆମର ପାଖା ଜମି ଆଜ୍ଞା
0: ଆଜ୍ଞା
1: ବାକି ସେ କାଟା ବି ଦୂରିଆ ଥିବା କହି ନା ପାରେ ପାଖା ଜମି ହେଲେ ଆମେ କରୁଛୁ
0: ଆଜ୍ଞା ପାଖା ଜମି ହେଲେ ତ ସେ ଉଠିକରି ଯିବା ଦାବି ନେବା କିନ୍ତୁ ଦୂରିଆ ଯଦି ଥିବା ବେଲେ

কণ্ঠশিল্পী রশ্মিতা সাহু ও কবিতা মিশ্র। আগামীকাল সকাল 9টায় শুনবে অনুরোধের ওড়িয়া কথাচিত্র ভিতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। দিন 11:05 সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী গীতাঞ্জলি পোড়, দিলীপ কুমার পণ্ডা, অশোক কুমার সুনা এবং শেষদেব দাস। দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুনবে। দিন 1:05 সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী অভিজিৎ মজুমদার, অভিপ্সা নায়ক ও অধীরথ কুমার চক্রবর্তী। দিন 1:20 সম্বলপুরী গীত শুনবে কণ্ঠশিল্পী তরুলতা সুনানী, তপস্বিনী পটেল, রেণুরঞ্জন বাগ ও প্রতিভারাণী ভুয়ে। অপরাহ্ন 2:45 শুনবে কেতুটি হিন্দি কথাচিত্রর গীত এবং অপরাহ্ন 3টায় কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝক্কা ঝক্কা। এথিলা আগামীকাল আম কেন্দ্রর প্রসারিত হওয়ার কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় রাতে 11:09:30। শেষ হল আজির অধিবেশন। আগামীকাল সকাল 5:53 আরম্ভ করব আমার প্রথম অধিবেশন। আজপাই বিদায় দিন্তু। জয় হিন্দ।